0: চার থেকে তো এখানে
1: Can
0: you run my own device prior? Oh, yeah.
1: Can I have fun?